जाने क्यों तन्हा हो गए इस गजोंग डोर सोनू निगम एंड क्वाम आउट द फिल्म ब्रह्म। Het volgende liedje in het programma Gitoon Kelleher is gezongen door Kunal Ganjavana en Sudhir Chauhan. Hij komt uit de film Bhagam Bhagan is Tere Bin Der Ain't No Desire.